0: নেক্সট কলার আছে শুকসু মুংসুরে সুক্তি। আসসালামু আলাইকুম।
1: হ্যালো,
0: ওয়া আলাইকুম সালাম। জি দাওয়াত মুংসুরে সুখবর কি কিম জনা? ফিলহাল তো ইস্তেমাল কে তো রেজাল্ট দিয়ে কি দাসি বেনু তো খবর হাই রেজাল্ট এর কারা দা হবে আমো কি নে কি নো মি তো কে
1: ইনশাল্লাহ
0: থ্যাংক ইউ সো ভেরি মচ।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানগির ভাই খেয়ার তো জি?
0: ঠিকঠাক খেয়ার তো জি। সো খবর কেও দিকুম জি? না
1: জি মোহাম্মদ আলম নওরাং।
0: মাশাআল্লাহ মাশাআল্লাহ উগরা কোশিশ তেও ক কাল দি মিলাও সো মোহাম্মদ আলম ভাই।
1: আহ ওডির ওয়াস্তা না পালা গিয়া ওয়াই চ্যানেল মাশাআল্লাহ।
0: মৌলানা ইকরাম বহার হাল কাতায় উসরা মিন্দিয়া নো বিলকুল ওস মাতা সরফ রাগলি দি নো তব উত উয়ে চে সরফ জেঙ্গির ভাই তা সওয়াল রাগলি দি বিলকুল ওস্ত দরলা সকাউসি গরিব দ্রে সলোর পেরা রাগাই মা সরা দি সওয়াল সরফ নওলল নো আগা তবে উয়ে সাইদা
1: ইনশাআল্লাহ বা সাইদা সবা মাল বা খবর উরুলা দুকানা বাজ বা ইনশাআল্লাহ দাইদা
0: মোহাম্মদ ও দার তো উয়ে চে তো ওস কুম প্রাডা কি সিমা রাবে দি ইশমাওয়াল পকড়ি দি
1: মাশাআল্লাহ
2: জন্নতিয়ান।
0: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম
0: জি। সো খবরে কেও দিকুম যায়না? পিঙ্কি গুল খবরে কে দি আখবল কোর না সঙ্গে চল্লা খে টিকটাকে মাতা পাতা ওলা গেরা ছি ড্রার নিজ দোসলা ওস্তাদা ব্যার পায়দা আসলে বলে খোর কাল কড়াও কানা বেলে চে ইয়ারা গবরো না খবরে কাউ কানা নো কত দা নো তাওয়ালা বা বিলকুল পো সহি পু জি কত খবর তা কড়ে হয়ে গা পুজি বাঁধে কানা নো তা খবর বস ওয়া চে সহি। আচ্ছা আচ্ছা জোকে বাঁধে পাঁচ সো রে রে মাশাআল্লাহ বেহ ডেরা সাহে ইনামাত খাতলি ওদের লাগে বলে কে ইসে দিদি বেছে পয়সা না তাম কিছু লাগে দিলি দিয়া ডিস্ট্রিবিউটরানো ড্রাই কানা মুড়ো ডিস্ট্রিবিউটরানো বেহ পালা ড্রাই কানা নো টোলে কোপনে তাপ নাম মানে ডাকাও। ইনশাল্লাহ তকসিম কড়ে দিদি কেনা তখন কোর কার তকসিম কড়ে আসো বদ গুশি খবর আদা কেনা সোবত চাতা ওয়ারি زړه دا و چې خوشي خو دې پکړې ده چې یاره ماته عمره وختله ماته دا شی وختله ماشاءالله سلور کوپنې دې وي تیرې ډرا چې کشپاړ وې ټولې تا ته لګېدلې وې. صحیح خبره ده. دومره غټ انعام چې ولګي بیا خو صحیح خبره ځکه چې موړه تا باده چې کله پېښور ډراوه نو موړه پېښور ته تللي وو نو هلته د موړه یو ملګری و هغه څلور پنځه کوپنې وې شپاړ خو ټولو چې غټ انعام یخته ولګېده نو هغه و سره سې له خوښي نه داسې باغ باغ کېږي. زه انشاءالله ڈرا بلر نژ دو ان شاء اللہ کی دے سی اللہ دے سی انعام تو لگے گاٹو صحیح خبر ہے ڈیرا من نا ہو رہے. اوکے اللہ حافظ. السلام علیکم. جی سو خبر ہے کیا دیکھوں جی نا تیز خبر ہے کور جانا سو خبر ہے کیا ہنگونا خبر ہے کیا دوا بینا نیاز ضرور سنگا چل رہا ہے ٹک ٹاک برابر ہے اللہ احسان دپ سنو ایف ایم بنے آواز آ رہے ماشاء اللہ پہلا وار پروگرام والا روی کا مقصد روی دلائی دا شاہ ماشاء اللہ ویچے وقت نائی لسنر دیں ہاں نور سوک پیدا نہیں دور ٹیم رسے تو پروگرام ہاروے پروگرام آ رہا ہوں بس بیا وہاں سے کال میں ملا اس کی ہاں بس ماشاء اللہ شاہ خبر رہا چمڑا پروگرام آ رہے کال کا وے مینا دے دا در تو چیز میں پروڈکٹ شیر استعمال دی بالکل دے دے پا رہی صحیح اس لیے بالکل اڑ جانا اس میں سن بلاک اور رولر رہی دعا گانے بتا کہ ڈیرا مانا نا اڑ جانا. وعلیکم السلام. وعلیکم السلام. السلام علیکم.
1: وعلیکم السلام. السلام علیکم حجی گنا.
0: وعلیکم السلام. جی سو خبر ہے کیا دکھم زائنا
1: محمد ابراہیم کنڈی خبر
0: کنڈو کون ٹانکنا محمد ابراہیم کنڈی سنگ چل رہا خے برابر طبیعتان دی خدی ویسے زان زان لکھ کرے گی ہاں گور کنڈو کوٹ نہ دادا تا کال ملا ہو سکنا کہ زبیر بھائی ماں سر بیا ماں دور ڈیر کالو نا چیرا خستل کنا بیا میں تاس کا موقع دور ڈیر چیرے در کا بولا ابراہیم بھائی مڑا اخلا ہفتے بعد سر مندلی کا نا نو مڑا اخلا سر ڈاکی روکا بالکل مزید اللہ احسان خیریت تھا طبیعت شدی بس خیر سے ملا اس دیش میں پروڈکٹ حوالے سر خلق تو آیا کہ پروڈکٹ سرنگ سر خرچی
2: ماشاءالله دیش مو پروڈکٹ وجہ سے داسه خرچه اجي وک نا ته اوس ماشاءالله نور نور کلو تیرا نه ولیا ما سره کم ني زيني زي کلي دي کنا هغه ته لمان اوري بیا نو د نمونه را تولي چې دا پروڈکٹ را کا دارا کا کله پکا غذر دي کلي کله نشانه خپل را ته کم د تس جبي دي کنا جي سي وو
0: صحیح خبره ده بس ابراہیم خبر ابراہیم بھائی یو خبر ادا تک ریڈو سرا زان دغه سے شوروا کا مات کا خپے زہیر بھائی تئی کا اکرام بھائی تئی بس کال کوا دا خلق بیا تا آواز اروی بیا تا تا کندو کوٹ تا درزی کا لرے لرے کلی تا تا با درزی چی ابراہیم بھائی سر ٹول پرڈک ملا ویڈیو تا دا مہربانی کوا چی دیش ما ٹول پرڈک گرزاوا کوشش دا کہ لشکی لشکی گرزاوا کو ٹول گرزاوا
2: ٹول بالکل خبر ہے پگول بدلا دا او ان شاء اللہ اس موش کو تقریباً 2022 نا اس میں مینا راگلے دا جیتے پاؤ ورتر تعلق دین رابطے کا ورتر دغه چار پروگرام سره رابطہ کو کرام اجی ته والی کای نام اجی ته والی کتا والی کا دا بیس کے والی او پروگرامو ته موږ دغه ته رابطے کو شرکت کو ان شاء الله اوس اجی ته دکان مشهور دی خال کر اجی پروٹوکول
0: ما صحیح سلا موږ په دې خوشی دی چې تا دکان مشهور دا او ټول چې سمره ورونه دی هغه سره خلک مینا کوي داسې بیا تا سره کوي ډیره مننه دکان پته وته وشوه
2: دکان
0: تمام سے قدردان سے

ছ বেল গেল তো কল কবলি সেই অফিশিয়াল নম্বর বানে কল কবলি ঠিক ছ নন বিলকুল অফিশিয়াল নম্বর বানে প্রোগ্রাম কে কল কবই